দেখছো যে কাজ তো কাজ নিয়ে চিসি আছে তো ভাবনা গা সমাক্তায় দেখিস কেন চিসি রাস্তা মাক্তালি সমাক্তালিয়া কেন গো নাচে না পাশে না পাশা কাতি নো চিন সে দেখিস কেউ না সিনা পে কাইতা কিও কাইতা কিও সমাক্তালিয়া কেমন আমান্দাস দুষ্প্রিয় কাজ দেখিস কেউ না দিবি রে ওয়াঙ্গি